নাগরিক আকাশবাণী শিলং খবর পুলিয়ারি সানি জানা কিমা বকংসান জগ খবর পিলং জিংলাংখমি হালোর জিনতে ইন্দর বারথ আইকমি ঘালিয়া হামাও ডিয়ং ডিয়ং সুহন লাম্পং হালোর জিংকাম হুকুম অফিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জগ ইস্ট খাসি হিলস ইয়া বারো বিডি ও বান আই জিং টিপ ই হালোর উ সিঙ্গল ইমার্জেন্সি নম্বর ইউএ ইউএ আর দাওয়া কি নং এলাম জগ কুরলুং দো লং নং লাইন দা কজিং তো কেট বিয়া হালো কজিং ইয়াব জগ বা তাইলান লিং দো নং লাইন উবানা কছু নং পেরমাদান বাট খট পন লং জিং খি ক অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস হাকারি ইন্ডিয়া খাং লুট কি দোকান দিয়ে দাওয়াই হামে ঘালিয়া কি খবর কিবা বিয়া

কনিগদিক আকাশবাণী শিলং খবর বনপুলি দাই লাসিউ দর সিনরম কিমাত কিব কংসান জং খবর কিসামলা কিলং বর বা জিংখলান জং জিল্লা ও মিন্টি রং বা জিল্লা ও কনরাত সাংমা হাক স্কিল রেট 8800 কল্লালং মেঘালয়া ক জিল্লা কব কিউ স্টেট নপরেং কি জিল্লা হাক ইয়ো বকন হাক রি ইন্ডিয়া সাম মিন্ট্রি ওয়েলা নিকি শিল্লা ইকিতিয়ার ডনকাম হাক কয় কখিয়া হাকলেং ওয়েস্ট জেন্ট হিলস ডিস্ট্রিক্ট প্লি উ ডেপুটি কমিশনার অভিলাষ বারানওয়াল এক ট্রেলং 8800 হারি ভয় ডিস্ট্রিক্ট কি খবর কিবনিয়া উমেন্টি রংবা কনরাত কি সাংমা হেনেক স্নি হাক জিনক্রেন হাক স্কিল রেট 8800 ক প্রোগ্রাম কবলাপন লং হোলি হক স্টুরা উল অং বা জিনক্লাইন মেট কবর জং মেঘালয়া ক সং হাকি সামলা জংকা হাক নিক প্রোগ্রাম ক সরকার কলাসা মিকি প্রোপেল শাকি নিউজ পাক নাই পুফরা মুট কি নং বন্তা বট কল আই টি লাইফ সাউথলি কি ওয়ার্ক অর্ডার কি সং দর পালাত খান রিও পঞ্চান খন্ডাই ক্লোর টিঙ্কা হাবো স্কিলস মেঘালয়া বাদ ক এস এইচ সি ডি এম বানপিন জিংহিকা ইয়া পালাত সাউ হাজার মুট কি সামলা জং রিলোম গারো উমন্থি রংবা উল অং বা পালাত সানপুফরা হাজার মুট কি সামলা কি লাপন রুম করতে গেলেদি হাকি স্কিল প্রোগ্রামস কি ফের বফের বাদ পালাত আর ফুফরা হাজার মুট কি শাহিকাই খাত খন্ডাই হাজার মুট না পেরেং জং কি কিলা কৃষা নিলাদি কিলাত ইয় কাম ইয় জাম উল অং রু বা সরকার কথমু বন আই জিং হিকাই কি লাইফ হাজার মুট কি সামলা হা ক ফাইনান্সিয়াল ইয় 8800 আর ফিনয় দা কাবা পিনলে জিং মুট বন পিন ইয় কিলাত ইয় কাম ইয় জাম কিলাত সেন কাম লা জং বাট কি বুট ত্রে কাম বন পিন খ্রে কি না কাবেন তা কলা ওয়ে কমঘালিয়া বোর্ড অফ স্কুল এডুকেশন এম্বোস কখাত অ্যাপ্লিকেশন ইয়া কি খনা স্কুল প্রাইভেট না কবন্তা ক এক্সমেন এস এস এল সি বান আই লাট বিয়াং সাশি সিয়েন ইয়া কি তো কি বাকলাম লা বান পেন্ডেপ ইয়া ক এক্সমেন না কি দাও শিমেট লানি কি নো কি নো কি দাও হাগ জিং পিন বনা বলা পিন মি দা ক এম্বোস লা অং বা অমদান জিং খাং লাট ইয়ে নো রু হালর কর